0: de nieuwe video- en audio-podcast van Mujala. Speciaal voor ambitieuze young professionals. Conversations with entrepreneurs, innovators, business leaders en cultural and community leaders. Kijk en luister naar de Mujala Table op Mujala Radio en via de sociale media van Mujala. De Mujala Table, where captains share their journey. De volledige podcast staat online.
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Mujala Radio en bel 020-409-0807 of mail naar info@mujala.nl.
2: You are. Dit is Robert Vriesen van de ANWB. Staat file op de A2 vanuit Den Bosch naar Utrecht door de werkzaamheden bij knooppunt Everdingen. Een kwartiertje vertraging, de rechterrijstrook is daar dicht. De A9, Diemen-Alkmaar, kwartiertje vertraging door 9 kilometer file tussen Amsterdam-Zuidoost en Aalsmeer. En op de A10 vanuit het Koenplein naar knooppunt Amstel bij knooppunt Watergraafsmeer. 4 kilometer file en een kwartier vertraging, want er zijn daar 3 rijstroken dicht voor werkzaamheden. En tot zover de ANWB Verkeersinformatie.
0: सुनो वालों अगर आप बैठक गाना पसंद करते हैं तो अगला गाना आपके लिए है उजाला रेडियो पर आप सुनते हैं एक मस्त गीत
3: ताकते रहते तुझको सांझ सवेरे
4: अस्सलाम वालेकुम मैं हूं राहत फतेह अली खान और ये है उजाला रेडियो उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए

0: ओके दोस्त लोई थमलाइनी कौन कौन गाना ट्राई करेगा अच्छा मुनिकदार छबिया केकर खेलावे कौन गाना ड्राई करेगा लोई तोर मिया है कौन सी है गवार भाई में भाई सर
1: हाँ पहले ऐसे गनों बैल जब ब्याह या होता तो ऐसे गाना ड्राई होता तो
0: ऐसे ही गाना ना
1: ऐसे ही गाना या
0: मुझे लगे सुना
1: या मुझे लगे दूसरी दिन काम फ्रू करता
0: चलिए नौता करे कहूँ पे
1: ओए
0: कौन बोरो मांग
1: हम ऐसा इन नौता माला जहाँ जाएं हम ऐसा नौता माय जाएं मांगिला जहाँ पे समझ तो के काबले दच हाथ से तो दस दम फिर
0: आप एक ब्रिंग और
1: बदीन तो और
0: हाँ चलिएगा एक वो खोजी जाए वो खोजी जाए
1: हम सलाम है वेल सलाम है बोझी मेरे थे हम पान के पत्ता पे खाती था
0: पान के पत्ता पे खाई ले तू कभी
1: हाँ
0: बोई एक दोस्त एक दही हम गली खाई को नौता मेरा है
1: या
0: और किरवा चलत रहा पत्तवा पे एक बार यानी कस नौकन क्लाइंट किन मदक रही कि दोस्त पान के पत्ता ओके गरमाइज रहा संबंधी मतोखो पर किरवा चलत रहा बीच अभी दद में ही हमारा किरवा खबोन
2: पत्ता पर
0: heb je trouwens een koptelefoon nodig?
2: Nee joh.
0: Of niet?
2: Ik hoor jullie toch?
0: We regelen het voor je hoor. Nee, maar Monique daar Chabia naar Sunega toch?
2: Oh ja, nee.
0: Wat zingt ze precies? Chabia. Monique daar Chabia.
2: Monique daar Chabia.
0: Chabia. Lava ke gana ba, lava ke gana
1: chalega. Matlab kuch hega Monique daar Chabia. Hamuna
0: Vijay janega Draupadi.
2: Waar daar of leuker dega.
0: Nee, wij willen naar een nota toe waar we bediend worden, weet je. Maar wel als boromang.
2: Oh ja.
0: Hamlo ik wel als boromang jij.
2: Hamne je niet tulok kaise karat rahele, maar wij hadden een vriendengroep. Zijn naam is schooltijd hè.
0: Ja.
2: Een vriendengroep, bhajangroep. Hamlo ik radio sunat rahe speciaal.
1: Ja.
2: Farmais, ki nauta biha kahan par hai.
1: Ah, oké.
2: Maakt niet uit kahan. Hamlo je pahunch jate hua bromfit se. Haan. To hamlo ka kari, hamlo jai hua. तो हम लोग अपने के रेस्ट्रिक्स आनमेल्ड करी क्यूकन में
1: डायरेक्ट
2: क्यूकन में हम लोग आनमेल्ड करी हम लोग बोल ली कि हम लोग ऐली हम लोग आलते बोले हम लोग ऐली हेल्प करे
1: ओके
2: तो लोग के
1: मदर कौन दे सो
0: मदर कौन ये फैक्ट तो हम बकेंद ते ही खंड क्यूकन विच
2: नहीं
0: भंडारा के दमियन के ना चिन्हत रहे तू
2: वो टाइम में कहा
0: तू ना चिन्हत रहे कोई कैब
2: वो टाइम में कहा कोई के चिन्हत रहा
0: दोस्त हमारा फोर दिल जाने कौन ची रहा हमार फुआ वो भंडारा के काम करत रहा भी Dus zij was er heel vaak op die nota's waar wij gingen.
2: Nee, maar dat was dan... Jahan to log rahat rahele.
0: Na, dheer en mige bhandara ke kaam karat raha to. Maar u chaukat aukat raha. Dus familie gingen dan voorbereide, kaart uit ke rak dewe. Maar daar had je een expert nodig, dan juiste... ingrediënten daar in het juiste moment. Dus mijn poe en mijn poepa deden dat. Dus je hem pahunt jij waan pe, ah, sunna, helemaal in de kukuru, chal. तू आगे खा लेगो
2: हम लोग परामारिबो में रहते रहेली दोस्त जन नौतुआ रहे चाहे वेखनार से ही चाहे पतवानी का माकनी खरनी सुन पात माकनी तो
0: वो क्या गली गली गली गली तू घूमत रहे
2: हम लोग दमियन के थोड़ी चीनत रहे
0: खुद में दख त्रोन से रहे खुद में दख तू हर दम इच जुआ करे लोइत हमसे खुद में दख ना बोलवा वे हमसे
1: यार
0: डायरेक्टरी डायरेक्टरी
1: डायरेक्टरी तो मैं हूं तो नहीं आता कोई में दख से
0: कहे ना यार इन्हें
2: इतना फेलिसिटेट है
1: ओ या फेलिसिटेट में वत
2: De belangrijkste man van de wereld is vandaag jarig.
1: Oha, meneer Trump.
0: Kijk, waar is Kapel? Asibhal, 80
1: jaar.
0: Hoe oud is hij geworden?
1: 80 jaar.
2: Hoe zeker? 80, 81.
1: Nee, 80.
0: 80 aan Marian, toch? Wie is nog meer 80?
1: Toe toch?
0: Nee, hoe oud is Dingen geworden? Dick is 79.
1: Dick
0: is 79,
2: advocaat
0: volgens mij.
2: Is ook 80,
0: ja,
2: toch?
0: Ja, volgens mij is hij 79.
2: Hé,
0: Bakinan, dit gaat naar Boerwaartje.
1: Nee.
0: Maar dat flink, hè, Demia. Weet je, hoe blijf je zo flink? Hoe blijft iemand zo flink?
2: Hoe blijft iemand zo flink?
0: Terwijl hij bijna 80 is.
2: Als Dick.
0: Als Dick.
1: In beweging blijven.
0: Die man ziet er echt uit als 60, 65.
1: Je moet blijven.
2: Er zijn een paar dingen. Volgens mij heb je het ook al een keer... benoemd op de radio.
0: Ja.
2: Het is een ding van je DNA, toch?
1: Oh, okay.
2: Door DNA, sowieso.
1: Genen, ja.
2: Ouders voor ouders, na Adja. Twee, door voeding.
1: Ja.
2: Belangrijk.
1: Levensstijl.
2: Ki konchi to khai ke jiye hai. Koi hamse bole roj to ke chahi ek paleti bhaji khai ke. Kan, maar goed, dus je levensstijl, je voeding.
1: Je levensstijl, ja.
2: En beweging.
1: Ja, nou,
2: dat zijn
1: dus
2: de
1: daar dingen. Dus daar waar ook naar kijken.
0: Toen bole, kontje khai ke, kontje khai ga tu.
2: Ja.
0: Natuurlijk belangrijk, maar kuch na khaiye aur kamti khaiye aur behtar hai.
2: सुन
0: जितने कमती खाई उतने बोल
2: सुन सुन हमें
0: तो जित... तोर घटना मोटा खोई देख देख देख देख एक है मोटाई चहरल वालों डुआ के
2: जितना आदमी हमें जाने हैं एंड एंड हाँ। आनंद के खुद दारे हमार हमार खाई वाला और पिए वाला चीजों वन थे ही रूपताल यारन वीज तू कैसे जिए है ये ड्रिंक सो वेनर हम पार क्लास पर दाख जो 2 लीटर वाटर पर दाख ड्रिंक मिनिमल
1: ओके
2: ओके तू भाजी न खा है तू फ्रोइट न खा है
0: तू को खसों चीज न खाएगा
2: तू कैसे जिए है
0: खाली ब्रोथ में पिन दकास
2: मर देते सेट बवेस एंड एंड हम खसों बाटी
0: या नतीजा मैं एक बखेन ये वेल तो खलो फॉर विच
2: दिस दिस इज सेट बवेस कि या मत तो दहिया कोई कैसे तू गवंती कर
0: सुन ना तू एक एक दिल खा है मुआ बताइले खाली एक दिल वाना बताइले योर फॉरब्रांडिंग इज नल यू डू नेक्स
2: No, is ook niet te waar.
0: Luid moet schoonmaken, ik moet koken, wij moeten... Hè, we hebben ook het herkamer.
1: Lerken,
0: ouderen, kijk aan.
1: Maar dat kamer is
0: daar. Kijk, hij heeft een relaxed leven, dus zijn verbrandingsniveau is niks.
1: Ja.
2: Over een relaxed leven, je hebt een relaxed leven door, hè?
0: En jullie zijn jaloers, hè?
2: तब हम ओकर पीछे खड़ा रहे
0: बोले से एफ यालूर्स
2: ओकर पीछे देख
1: जितना मोय इकर लीवी है या हम लोग के लाया
2: है सुनना
0: बसाएं बसाएं ट्रोन्स इन द उजाला केव
1: या उजाला केव
0: ओरानिया केव ए यूली सिन देयर एक्स मोय आउट हो
1: या
0: समय बता दे ये लोग कई बार बेन क्वार्ट फोर ना बेन क्वार्ट फोर से सो ये बात
2: वास है इट नीट दिस मैन फॉर ऑन्स जोन चिल्लात रहा फन तुल के चाहिए और रानी पहन के आवे के
1: अपने
2: अपने अपने अपने क्या पहने से स्वार्थवे
1: हम लोग के यहाँ पहना रहा है कि यहाँ पे बैठा है
2: अपने स्वार्थवे
0: यही सी तरह तो फिर तो लोग
1: हम अच्छे हाथ में से चुड़िया पहन रहा है जिसे एक औरत घर यहाँ पे बैठा
0: है यही सी तरह मोया
2: मजे चुड़िया स्टार्ट
0: हो गया इसी तरह एक मोया इसी तरह अंतरक्लक है जैसे अमिताभ बच्चन दिखाएगा तू
2: शो में ये ब्लूट मोई
0: Hij ziet eruit als een vrouwelijke Amitabh Bachchan.
2: Daarom is hij bloedmooi.
1: Maar toen Facebook je daar deed, toen hadden we een kaker.
0: Ali, hoe zie jij eruit? Dekje toch Ali kan je ze dekken.
1: Ali, kom even erbij.
0: Hij heeft ook aan een bandje. Hoe de hoeke bij oranje, oranje, churia.
1: Ali.
0: Moet je op een kontje dat kies bij Ali? Haar bandoe? Wat had die man gezegd?
1: Tulband, tulband.
0: Ali, kom. Nee joh, het is geen tulband, het is haar bandoe.
1: Oh, haar bandoe. Ali, kom even
0: Ali, bij. Ali ziet er mooi uit.
1: Nee, oké, okay, nee.
0: Ali is aan het nadenken.
1: Hoe zou je heen? Kijk, een foto van
0: foto waar kan je ze samen met naar weg. Dus het is een vol stadion.
1: Ha.
0: Zometeen.
1: Zometeen, wel.
0: Grootste overdekt stadion ter wereld.
2: Ja, ja.
0: Hoe
2: ja.
0: vind je die? Ja. Met airco, grote schermen. Hey, ik verheug me erop, hoor.
2: Dat wist ik niet, maar ik heb het vanmiddag gehoord bij jullie.
0: Hey, bara chitsun lewe, na.
2: Airco.
0: Bara gyan ke chitsun lewe, betaile. Ja.
1: Maar hoe is het? Maar heel Nederland is gekregen.
2: Kalia bijvoorbeeld, John Stadion met Brazil killen.
0: Maar kan je nog gussen met wat jij hebt?
2: Nee, omdat toch maar wat jij de man is zoelen. Jullie willen niet eens naar me luisteren.
0: Ik moet nog met mij inschakelen.
2: Volgens mij.
0: Om een camera te richten nu.
2: Volgens mij is een programma met 3 is te veel.
0: Ja, nee, nee, helemaal niet. Helemaal niet.
1: Bij hem liker jij bent.
2: Nee, maar ik kom helemaal niet aan me trekken.
1: Maar met deze man kom je nooit aan je trekken.
2: Nee, met deze man.
1: Met deze man niet?
2: Nee, deze man kan ik goed onder dingen houden.
1: Oh ja, die kan wel. Oké.
0: Zo nu wel de klet, hoor. Is dat maar een keer met kobat naar boli hebben.
2: Dat lukt mij wel, maar toe hal lekker is zomaar.
1: Acha, moeha ban kan
0: dit. Lloyd, hammer toe naar Batia Hijab. Even, shht.
1: Oké.
0: Batia Hijab toe.
2: Kunt je maatregelen, Janne?
1: Stadion nu ook in baren mee.
2: Kunt je maatregelen?
1: Stadion in baren mee, toch?
2: Nee, Kalia bijvoorbeeld, John met Brazil geel is tegen Marokko.
0: Ja.
2: Prachtig stadion, kost 1,2 miljard of zo.
0: Een miljardenbouw, ja, een miljardenbouw.
2: Maar geen dak.
0: Bulge dak was er maar.
2: Of pensioen net donker. Ik ga daar komt tegen.
0: Maar zo'n auto leggen een hitje, Joabavich. Een auto met dak is goedkoper dan een auto zonder dak.
2: Zonder dak.
0: Een cabriolet kost meer.
2: Ja.
0: Oei, Mercedes, wat je niet hebt. Cabriolet versie, betaal je 10 dus meer.
2: Zonder, ja. Of 20.000. Ja,
0: dus zonder dak is hij duurder.
2: Is het duurder. Okay.
0: Ja, zo moet je denken.
2: Ja,
0: ja.
2: Zeker.
0: Maar je kunt een dak hebben zoals Ajax. En gewoon niks presteren.
2: En niks presteren. Ja,
0: dat is ook triest.
1: Dat is echt waardeloos.
0: Ibarishia Barahasi samen met je. Lloyd?
1: Ja.
0: Ik ken een paar Rotterdammers nu natuurlijk.
1: Oh ja, natuurlijk.
0: Parivar heet je over.
2: कैसे बोले रहे दिनवा के
0: कौन चीज
2: कि हम बहुत नई खातिफ बाती
0: बहुत ज्यादा मालन मालन इस बालन बालन मत मालन
2: we gaan niks halen met malen. Malen speelt vanavond zijn laatste halve wedstrijd.
0: Klaar, don.
2: Don.
0: Brobby komt
2: niet meer op het veld.
0: Daar gaat Brobby het overnemen.
2: Brobby en onze vriend Depay, Memphis.
0: Hoe adem je kenner, baas?
1: Ben ik ja niet, hè?
0: Na zoals je kijkt, kus naar jannega. Sammakka zal toch kus naar jannega.
1: Hamre gaat
0: je bent niet van Sammakka, weet je?
2: Dus deze man naast mij looit toch? Haar atwarke was een poetje chalika. Nee, ik ga voetballen. Toch? Grote voetballer, liefhebber.
1: Aan voetbal?
0: Nou, ik weet niet of hij grote voetballer is.
2: Ja, maar zo, nou ja, onder zijn
0: vrienden. Hij is wel groot, maar.
2: Vrouwenvoetbal, hè?
0: Vrouwenvoetbal met Barca.
2: Vrouwenvoetbal met Barca.
0: Barca.
2: Is dat een keer coach, hè, toch?
0: Maar volgens mij zit hij ook op vrouwenvoetbal, hoor. Volgens mij.
1: Daarna hem erin.
2: Ga met je na.
0: In dat durf ik dat ooit tegen mannen.
2: Maar Sunna, WK is het hoor, hè?
0: Ja.
2: Heb je één wedstrijd na hij Johnny Demia de kiezen vol?
1: Ik kom erna.
0: Nee, man, die man heeft het druk, weet je. Ik moet het voor je opnemen.
1: Ja.
0: En je gaat door advocaat gooien, zeg je dat. Advocaat van de duivel.
1: Maar wie zeg je dat? Ik kan wedstrijd hem volledig naar de
0: kiezen. Maar, Lloyd, zoon, het is een bandapore, ja, door radio. Hij zegt, lekker, je laat je door zeggen.
1: Jij, toen ik kom boerna, kun je boelen.
0: Lekker, je hebt je door zeggen.
1: Holland, bar, jan, je hebt je Lloyd, wat kiezen hij.
0: En je reputatie is wel slecht geworden.
1: Behoed slecht.
2: Behoed slecht, het, ja.
1: Ja, behoed slecht.
2: Luid zoon. Hem toortje dheer janet rehli. Hem dheertje toort janet rehli. Maar na het na.
0: Je bent echt een...
1: Ja.
0: Is het nog te redden? Is het te redden bij hem?
1: Nee. Allang niet meer.
2: Ronald Koeman, is hij te redden?
0: Nee.
2: Dus dat.
1: Ja.
2: Dus dat.
0: Kijk, verloren zaak. Verloren zaak. Door janma zei ze, looitje joh. Ki later bijnaatje joh.
1: Hamme dekhaa ke parin. Kaha pe verkeerd galtje joh.
0: Janam kundali.
2: Nee, niet meer. Niet meer.
0: Abder hoi ye.
2: Looit, ais ne to raho jai se baan.
1: Maati ha.
0: Ey, maar pahle admi biswaas karat raatje joh ma chavich. En dan pahle, abbe talak trouwens. Ki toke etna pech he. Of etna geluk heli. Nee, als je geluk hebt, dan Bhagwan ke yaad kariga.
1: Ohi to.
0: Upar wali ke koi na yaad
2: kariga. Koi na. Jab,
0: sukh mein?
2: Sukh mein?
0: Nee.
2: Aap pagla batega.
0: Dukh mein? Dek. Dek, Lloyd bichara dukhiya hai.
2: Dukh mein suni mane yen boli. Kahe ke Bhagwan hame etna dukh deve? Kahe? Maar je zoeker heeft kooien, maar kahe Bhagwan hem het naar zoeken deven. Kooien naar klakken.
0: Nee, is waar.
2: Of dan baanbollen.
0: Maar hij heeft professionele hulp nodig.
2: Lloyd, ik ben beschikbaar.
1: Maar zo'n pijl toen aanend keer toen. Want ja, want ook het trauma, zijn naam het trauma met elke keer.
0: Nee, ik ben niet te redden. Ham don. Hamar don, hè, don.
2: Ook al zo'n trauma, ham samjila. Maar Torwal had dat zijn bedrijf. Tot dat Anand bolle, het is geen trauma. Het is opvoeden.
1: Opvoeden, nee, hij heeft die geen
2: gelijk. Toen snap ik.
1: Ja, nee, dat snap ik ook wel. Ja.
2: Ik ga met dus er trauma.
1: Dus er trauma.
0: Hé, hey, Lloyd, het maakt niet uit met wie jij meedoet dus. Kanties het een paar weken. Het zal dan toch echt aan jou liggen, ja, dan, hè?
1: Ik denk het ook.
0: Het ligt niet aan mij. Natuurlijk.
1: Nee,
0: het
1: ligt
0: echt aan jou.
1: Ja.
0: Je lokt het uit gewoon.
2: Kijk naar de hemlok bijna kooi radio uit.
0: Nee, niet. Je hebt hem ja. Pagalwadi hemlok.
2: Nee, maar ik ga dan ervoor zorgen. Kijk naar de hemlok. Tino Jane bijna op radio. Dat hij niet te serieus wordt.
1: Nee, inderdaad. Nee, ik ga niet serieus worden. Hé, gaan we serieus naar Bartito?
0: Naha siertje. Maar die lach van jou doet het wel, hoor.
1: Ja.
0: In die uitzending,
1: ja,
0: hoor.
1: Ja, die doet het wel, hoor. Ja.
0: Maar kon je maar trebolen?
1: Tjauw, ik reclame...
0: Ik moet breken,
1: is er een break?
0: Dat is me niet, bad. 10 voor 6.
1: Okay,
0: dat is me niet.